মকলমথেলগি থরুম কে আসেনদোকতনে তাহানজারি বাসি আকাশবাণী ইমফালগি এফএম সঙ্গাই চ্যানেল দিগিনি হৌজিক পুমফম আসিদা নাসিগি চ্যানেল আসিদা থামজারিবা থরুম সিং মায়ামদা নিংসিংজারি নিংসিংজাবা আসি হেক লইবগা চথজারিবা থরুম পরেং আসিগি আয়ুপুং তরুক মিনিট তারা থামজারি সিদহিদা ইমালেবা পুখুরুমজাবা ইসাই থামজারি আয়ুপুং তরুক মিনিট তারা মঙা তোমান তোমানবা সৈসব সিংদিগি মণিপুরী মতম ইসাই ফংবিগিনি আয়ুপুং তরুক মিনিট কুনমঙা আয়ুপুং তরুক মিনিট নিফু রেডিও ক্লাস কি চানিগম্বু তরে সুব তাংকক্তা ক্লাস সেভেন কি তরামঙা সুব পাড়া থামজারি থরমসি ডিপার্টমেন্ট অফ এজুকেশন এস সমগ্র শিক্ষা মণিপুর কি তেমাঙ্গা লোনা সেন্দুকচব থরমনি আয়ুপুং তরে খঞ্জল নাচম নাসিগি নাচমদ থামজারি খু আমদি লেংজুম সোকপগি লাইয়িংদ অটোস্কোপি কি থৌদাং হিরমসিদ এক্সপার্ট হয়ে লিংসন বিগদবা ডাক্তার লোকসিংগম ইবোবি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আদ্রস হসপিটাল থরমসি আদ্রস হসপিটাল কি তেমাঙ্গা লোনা সেন্দুকচব থরমনি আয়ুপুং তরে মিনিট নিফু সিরুই লিলি থরমসি স্কুল অফ এজুকেশনাল টেকনোলজি ইবোটম্বি ইনস্টিটিউট অফ এজুকেশন মিমাগি তেমাঙ্গা লোনা সেন্দুকচব থরমনি আয়ুপুং নিপাল নাহারগি খঞ্জল নাসিগি খঞ্জল থামজারি মণিপুর সিভিল সার্ভিস কম্বাইন কম্পিটিটিভ এজামদ মঙ্গাসুব পজিশন লব খাইদেম রাজু সিংহ উনদন ওয়াই সাব উনবিগদবি গীতিকা সামরাই লাপম আয়ুপুং নিপান মিনি নিফু নিথোই গুড মর্নিং মণিপুর আয়ুপুং মাপলমখাই সৈসকপ মগি ইসৈদ থামজারি সৈসকপ লাইশ্রম নেমা

যে মুক্তামিনেসি নিংথোকজম মার্জিতকি খঞ্জেলদা লাইশ্রম দেবেন সিংনা সৈরেংবা ইসেই ইসেই কি সৈ হৌ না ফিজি না হুমখি নোংমা না সোন পিকনা নংনা

0: אמא! אמא! הו, אמא! כדאי להיגה!
1: היי, כדאו לגן, היי! היי, שידה פוצה את הנגליניה!
0: אה, כאי גיה! פוצה סינדו, חוזיק דה תנדו, אגה, אמו תנגלי די כאי גינו, אמא!
1: או, טו, טו, טו! ינו, עדה, מנינג עומדה נונג מנחלטנה, פענה נונג שורה, אישי אולדנה! עדו נני, תנדו לו בפוצה סינגשי, צ'ות כדנה, ביינה, אמו תנגלי בה!
0: אס, אמא! תנגו תנזינגה טובה, אמא וואר אני בו!
2: לנגן! אוי לנגן! נמו כדאי להגיע!
0: איש דה להגיע! להגיע!
2: יאם תודה לאוני, כאינו מי ינגו שבא!
0: הוי! כאינו תוי תוי, נגן לא ינגו שהי דו בו!
2: אס, תונה לאב דה לאוני, פרפר פצה שלאו, ינגו שלאו!
0: אדו ידי צה שלאו, כאי דנו!
2: לאוני, אי גיתום שום אינה לאוני!
0: הוי, צה לו, להגיע בה, צה לו!
2: לא!
1: כאינו, אני אישי נסענה גיבו וואלי אישי בו! ওসাই সিজু থাঙ্গেন মলোরাম নি নমসি আনি জিনা তাওসি কাইনং দি ইয়ংগি কাইনং নি মুইনি না সিয়েনগি দুবু আওয়াং দা ওয়েনা তাকি তাইনে এইবো এ এ ও মুইনি জি দি ইনকোলাম হাংসি দা মামাই মানি গোলা দা লিয়েপক চুম থাঙ্গালি জি ইয়েঙ্গি ওয়েরে কো হাই নুয়ে নি বুকারি ইয়েঙ্গি নন হাই
0: ইমা ইয়েঙ্গো তো ইয়াম না ফাজাবা মচু মায়া মামা চাও না কোন্দু না লেরি সি উলাও নে লাওবা
1: নুয়ে নি বু মাসি গো মজে মুক তো উজে দ্রি ব্রে নে
2: ইনদম চা ইয়াম লাপ না খিদং গ উবদি ইয়াওখরে আদুগা সোমাই না ইয়াম চাও না উবদি অংতে ইয়াও দিব
1: ও মাসিদে তাউলিছে চুমথাং খান বাহাই বদুনি কো
0: এ চুমথাং খান বাহাই বদু আছিওইরা
1: মানি মানি চুমথাং খান বাহাই রি দো আছিনি
0: ইমা চুমথাং খান বাহাই সিবু কমাই তো না খাললি নো
1: চুমথাং খান বগি মরম খং গে হাইরা দিনে লাইট হাইবদি মঙ্গাল গি মরম দা ইয়াম না মুন না খং বদাই কো
0: ও
1: আদো ইমা ইরুজাথোগা চাথোনা বম তাউখিগে দাওলো নাখোইনি নে আই না তলাও চাথোনা থোনা ওয়ারি দো আই লয়না লিবিগে
0: হয় ইমা
1: সিদিন জাং সিবু করিনো ও সকি ইয়ারে বসিগা না পাক বিখরা সিগা থাকছ লাগে একটা থংজ লাগে দা
2: ইনদম জানা লাও হাই না আই লাই নে
1: খই লাং লিন দি
0: ইস মাসাইদেগি থই থই লাগব গাইরগা আইখুইনি চাংমিনের ইসিবু উদা মালেনে
1: ও চাক থংবগি হনাবদা নুয়েনি দগা ইয়েং লাগব সংদেদা আই লাও লাও নুয়েনি ফানদো আমমম পুথোগা ফামু
0: হই মা থই থই সে সিদা ফামু সে
2: হই ফামগে
1: ইমোয়ে নুয়েনা চুমথাং খানবগি মরম খংগে হাইরাদি আইনা গসাইসু হাইখ্রেদনা লাইট হাইবদি মঙ্গালগি মরমদা ইয়ামনা মুননা খংবতাই কো
0: ইমা লাইট হাইরিসে নুমিত কি মঙ্গাল সিনাত্র
1: নুমিত কি মঙ্গাল সু লাইট নি আদু দনতনা ইলেকট্রিক কি মঙ্গাল আদেগি টর্চ লাইট কি মঙ্গাল লাইরিবা মঙ্গাল গি সরুক সিং সিবু লাইট হাইবদি মঙ্গাল কাউই কো
0: ও
1: তু ইয়েমুনে চাকসং গি মমাং থংবগি থংনাউ দা চংলক ইবা নুসা গি মঙ্গাল সে কামাই তাউ ইয়েউ ইয়েউ
2: নুসা গি মঙ্গাল সে থংনাউদগি চংলকলগা লাইবাকতা তাই দুমচা
1: নুসা গি মঙ্গাল সে থংনাউদগি চংলকপদা চুমদ্রিং চুমনা দুম চংলকপরা নাত্রগা থেকোইনা কই তাউদুনা চংলকপরা মুননা ইয়েঙ্গনি
0: থেকোইনা কই তাউ দেব চুমদ্রিং চুমনা দুম চাঙা এ
1: চুমি মঙ্গাল না কই দঙ্গই দসু থেকোইনা কই তাউদুনা চতে মঙ্গাল দি চুমদ্রিং চুমনা চলি মাসি আহান বদনা কই সুকাও কাউরয়দমনি কো
0: মঙ্গাল না চুমদ্রিং চুমনা চলি হাইবনি কো কাউরয় মা
1: মঙ্গাল না চুমদ্রিং চুমনা চটপদুনা নি কো পাইপ মাচা আচুমবা মা পাইরাগা থানলিবা ইলেকট্রিক কি ব্লাব দা মিট না মা উছিলগা ইয়েংবা মতমদা উবা ফাঙ্গাগা আখোইবা পাইপ পাইরাগা ইয়েংবা মতমদা না ইলেকট্রিক কি মঙ্গাল দো উবা ফাঙ্গদ্রিবাসি
2: ইদম চা মদুদি চুমিবো আখোইবা পাইপ তা ইয়েংলাদি উবা সুমফং ফাঙ্গওয়ে
1: মঙ্গাল গি ইহান হানবা মগুন হাইবসে চুমদ্রিং চুমনা চটলি হাইবাসি মা নাখোই সুকাও কাউরয়দমনি কো
0: হই মা
1: আদুদিনে লাংলে তু আইখোই গি দ্রাওয়ার দে ইয়াওবা ছাগিং মিনছেল তো আমতা লাউরুচো
0: হই মা আই লাউরাগে
2: নমজা ছাগিং মিনছেল না কাইদৌ দুইনো
1: আদু ব্রো ছাগিং মিনছেল গি মাতাং লাকাদৌরে আদু দা নং সুয়া তুম খং আন
0: মা ইমা ছে ছাগিং মিনছেল হাইবদো
1: হই হই হই আদু আইতা দুম থামু
0: হয়
1: বেমা সে সে সে পাশে নয় স্টিল গি লংট্রিক লংবা পুখাম আহ মাসি পাইরগা নখই আনি নামাং থামগনে kari ui yang usai.
0: Biro ima yangine. Cidi aigi maigi imitai ima.
2: Aigi omu yangine.
0: Che.
2: Aigi maigi imitai ye.
0: Tadra, ajini.
1: Masini arang bapor amadi ising imai na sing badane mangar na yai baposak singi mamitaba harisi.
0: Adua, amam badadi taro idro ima.
1: Amam badadi masih kak taro ko. Atau tadi di mangal na arang bapota amuk yairu rabasune. Mangal do amuk taktora kani. Kadai kadai, bukam dusi da piro.
2: Se endom cha.
1: Se. Yangu, thongnao dagi changlakpa nungsa mangan se. Taktora kbra, taktora kdabra, paklang si da yangu ne nabani. Yangu yangu. Tunggu, lagi canggak panu sah mengal si paklang dah tak tuk halak ya nabi yang uneh.
0: Hoi,
1: tu, ubah.
2: Cumi, sini hele lagi.
0: Sini hele ko.
1: Arang bapu sing, adagi ising da, amadi sak yang minsel da yai ruba matam da mengal do.

0: education ministry of education na piba scholarship mayam su thokpani samna pallabada commonwealth master scholarship united kingdom da chatpagi adegi global korea scholarship italian government scholarship japanese government na piba max isi mayam si mayam gi marakta gi common oiba singne china taba mayam su lai aduga tawba yaba amadi akhoi gi university gi website moi gi official website da changbi raga sida moina dum tap am dum yarongani like tam baje kamaina funding tawgani haibagi details da iraga yarongani aduda scholarship gi options dum yarongani piba aduda ju changga ying bibi ai aduda tana atai foundations mayam na piba scholarships dum laigani aduna matam changna tibiraga di adum amadi natraga amadi dum phangani na haini
1: aduga manipur gi mhairoi koi manipur da sum tam country ki wang ma da chat ke kana ka khalak ma tam da aji ka shungam du ma de da koi sa de locality sum tam ja ba ni kana ka khan ja ba hai roi lai da na ko ari dream wang ja ga so koi financial situation dik tang ngam do ma de kana ga du ma sum wa khan han da ja ba mai roi sum lai roi hani lai thai jari ba adu si ki ma tang ga sum tam ni mu from lai bi bra kai ha bi ni
0: hoi koi sida manipur da dum tam ga sa bachelor's master tam ga sum pa chat pa se ya ka do bi ya roi ta bu da bu khatang awat pakram min ba ma di chang ye na hai ni nge akoi na tamak pa se লাইকি লাইক ওই না তামাক পাদি থিওরি ওই না তামাক পাদি একদম ইমান মানে হাইদি সিদাবু তামাসু আইন লাইব সুইলেনদাবু তামাসু তামিবা সাবজেক্ট টু দি একদম চমানে আদব অখইনা কিতং ওয়াট পাহাড় গদি অখইগি প্র্যাকটিক্যাল ওইনা আদগি খুদসানা তৌব থবক সে অখইজে ফ্যাসিলিটি লাইতবনি খংদে অপরচুনিটি ফংদবনি খংদে কিতং ওয়ালে মাসি কমার মাইনা মেন গদগি হাই টার্গেটি ইন্টার্নশিপ হাইবসে ইন্টার্নশিপ কুদং চাবসে লোব পাইনা খলে ইন্টার্নশিপ সে সিচু পয়সা তিন গাই লাইতে হজিকতি একদম তোলপি ইন্টার্নশিপ সুলাই পিদবনা আনমবদি ওই আদবু পিবসুলাই আদুগা অতপ ইনস্টিটিউট ইন্ডিয়া গি মফম সিং দা পাওয়ার পাওয়ার বা আইআইটি গুম্বা আইসার গুম্বা আদম চলগ experiment tawba na tra hoi ai na science to orim na experiment hai na tra su company ta chalaga adum thabak se tawra ga khutna tap tap pai ba gumba se kha tamba chi changhe na khale sina technical skills hai na hai ko ina aduna tapida soft skills hai di larik na tambi ba na taba akoi na isana develop tawse ga daba khra lai adu su tamba changhe akoi manipur e horak pa isamuk su oina akoi se ngang thok taba question meyam hang daba wa hang hang taba se mapan thula ka na di yam khudong thini ngai oi aduna akoi je হেক তামগা সুম ভাইজকতনা লাগপনি না কুদকতা ওয়াঙ্গাঙ্গু হাইবেসে মায়াম হেতে যাদে আদুনা মায়াম স্পোর্টস তাবু ইয়াওগেরা আদে মায়াম মুমাংদা থোকপু ওয়াঙ্গাঙ্গ বখরা তাওগেরা নাত্রগা ভলান্টিয়ারিং বু তাওগেরা মায়াম পুনব মিয়াম মুমাংদা ওয়াঙ্গাঙ্গ বতামবসে সিজে চাঙ্গে কোয়েশ্চন হাংবা হাইদে সিজে না কারি গিনো সিসি না কেদোবগি তাওবনো আজমাইনা হোয়াট হাউ ওয়েন আদমাইনা হংব গুম্ব আদু গুম্বসুজু খরা চাঙ্গে না হাইজনিং এ সিদেগি আহেন বা হায়গদি কইনা লিডারশিপ কোয়ালিটি হাই লিডারশিপ কোয়ালিটি হাই দি মে আমবু লামচিং বিব গম্ব মি এমা সি জে কারমাইনা কইনা ইসাদা সেম সাগদগে হাই টার্গেটি কই কলেজ কি ফেস্ট তবু সিলদসু আদেগি মিয়াম গি ক্লাব তবু ভলান্টিয়ারিং সার্ভিস তরগা কই সিট পসিং বা তবই বু সিলদসু সি মিয়াম জে মাচা মাচা মিয়াম সে তরগা কইনা ইসাদা তামজব ইয়াই আদমাইনা তরগা কইনা জুমদা মণিপুর দুম তামাগসু কই আওয়া মেয়াম যে মেন বই না হাই মেয়াম যে মেলা মতাম দি খা চি আদুনাবু আকোইনা মতাম খা লৌরগ প্রিপারেশন তৌরগ কদবগি চতপ ইয়ারোই ইয়াই আদুদগি আহেনবা লোন মা তামবসে সি ইয়াম কানেই না হাইনিঙে ফ্রেঞ্চ পু হইগেরা স্প্যানিশ পু হইগেরা চাইনিজ পু হইগেরা ইংলিশ না তবা তোপামা হেন তামবসে খুদংচাব হেন ফংবগি তানজা মানে না হাইনিঙে হাইদি মেয়াম জাপানিজ তামগ জাপান দা থবক তোব মেয়াম মলে হাইদি ইন্ডিয়া গা জাপান গা মই তাই আপ লাইবনি না আদগি আকোই মিউজিক ইনস্ট্রুমেন্ট তামবগুম্বা আদগি ইসাই সাকবগুম্বা তামবসে আকোইজে আইনা হরপদরি কিয়া তামকতে আদুনা সিজে আঙ্গাংসে তামমানি কে কিনো হাইরম পান্তোলা দি মিয়ামসি ইহেই দা হেই বইতে তোয়ে ইসাই সাকবজো হেই গুমতো ইনস্ট্রুমেন্টস মিয়ামজে লয়না আনম্ব লয়না খাঙে মইসে আকোইজে টুশন চলিং এ দা সানা রাখতবগুম্বা সিগুম্বসে জো সুম হোজিকতে দি নুয়াইতে না হাইনিং এ হাইদে সানাবসু খরিয়াম তোরামসু কাইনে হাইদে ইয়ামকানা টেকনিক্যাল ওয়ে না সানাবনা তাবা সানাবগি সানাবা হাইতারেনা আইডি নুমাইনা সানাব হাইবা হাইতাবগি না তাব আইনা আদ চালকান দা ফুটবল বু সানাব ওরস ভলিবল বু সানাব ওরস হাইবা হাইতাব লাইতে আদুবু মিয়াম ক্লাব সানামিনে আইনা হাইতাব জু মিয়াম না তাই আদু আইনা খংদ বু জু জুম হাই হাইদি ইরান সি দা বিত কো আইডি এ সময়ান তাব দবনি হাই গা মিয়াম ক্লাব ক্লাব সানামিনা বা আদু হাই জু জু তাকপি বসে সি আদুম থিং নে আদনা সি মিয়াম হবিস ওইনা কো তাওরগা সুম মিয়াম গা পুনবা ꯇꯝꯕꯗꯒꯤ ꯑꯗꯨꯒ ꯁꯣꯐ ꯁ꯭ꯀꯤꯜꯁꯦ ꯑꯗꯨꯝ ꯃꯇꯣꯟꯗ ꯑꯗꯨꯝ ꯗꯦꯚꯂꯞ ꯇꯧꯔꯛꯀꯅꯤꯅ ꯍꯥꯏꯅꯤꯡꯉꯦ. ꯃꯅꯤꯄꯨꯔꯗꯒꯤ ꯂꯥꯛꯄ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯄꯤꯛꯏꯉꯩꯗꯒꯤ ꯍꯧꯅ ꯙꯔꯃꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯃꯌꯥꯝ ꯄꯨꯜꯂꯒ ꯍꯧꯔꯛꯏ, ꯑꯗꯒꯤ ꯆꯥꯕ ꯊꯛꯄꯗꯕꯨ ꯑꯣꯏꯔꯣ ꯃꯈꯜ ꯃꯈꯜ ꯃꯌꯥꯝ ꯑꯦꯛꯁꯄꯣꯁ ꯇꯧꯔꯒ ꯂꯥꯛꯏ. ꯑꯗꯨꯅ ꯆꯠꯄ ꯃꯐꯝ ꯈꯨꯗꯤꯡ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤ ꯃꯌꯥꯝ ꯃꯔꯛꯇ ꯀꯃꯥꯏꯅ ꯑꯦꯗꯖꯁ ꯇꯧꯅꯤ ꯈꯪꯉꯤ. ꯆꯥꯕ ꯍꯥꯏꯔꯦ, ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯁꯤ ꯆꯥꯏ ꯆꯥꯗꯦ ꯌꯥꯝ ꯂꯩ.

0: হ্যালো
1: হ্যালো
0: তোজরাই ভাই, সে নম্বর সেভিংস ব্যাংক থেকে হওয়াই বা মি বটক বা
1: আকাশবাণী ইম্ফালগি আমনা থওয়াই আমনা তাবিরিবা মিশকামা খগনি কল তো বিরাকলিসি তার আমনা উপচারি

0: हेलो हेलो
1: हेलो, गुड इवनिंग सर।
0: गुड इवनिंग मणिपुर द तराम नो ऑक्सरी अदों की रेडियो शेतु खजिकतं नग्न लेब माले खजिकतं लाथोक पियो
1: होय छा खजिकतं नाद लाथोक जगे छा
0: होय होय फोन तो बिरेली सी मिंगले फोन गम तं डाक पियो
1: छाई सो म खार काई दिगी मैं थेम राम सिंह कौ छा
0: मैरांग थेम राम हाई बिबो को
1: होय छा
0: करी करम ब फिल्म की करी सही ता सिकेंग सी सिबो
1: ฟิล์มสิกอกทุกพี่ครับมาเลยฟิล์มก็ทุกเลยค่ะจริงๆอ่ะดิโอ้นั่นตะเนี่ยดิฟิล์มนี้ชาก็ฮ้อยๆดินาก็เคยได้สักว่าโนคีดาราไอโบ
0: ใส่สิ่งที่ใส่ริงบ่ใส่รังบดีขังบีบรอชาดูสิชาดามุใส่ริงดูดูกอกทุกเจ้าใส่ขังบีขังบันเดียบ่ฮ้อยๆใส่สิ่งที่ใส่ริงบ่นารีนเรนิงงบ่ใส่รังบ่โอเคนะมักจำนี้ใส่สิ่งที่ใส่สักลีบีมีน่าปกเรลมามังเด็กดีกูดีวันนี้มันอีพูดกูลพังบีครับบ่ชาคุยเอามุกที่พังเร็วกว่าปักพังบีชาฮ้อยๆคุยมาตั้งครั้งสู Good evening, Manipur. The good morning, Manipur. Live phoning program. See, Marakara. Amuksu lecture today. I don't know where I'm basu. Yai.
1: Hoi.
0: Hoi. Hoi. Akasvan in Falgi Torumbu. Yamna Tawayongna. Tavi Tazavada. A documenting noise of a Fauci. Isai Kudul Tamjanak Lagi Haibabu. Isai Matekam Tangi Sahaningi.
1: Hoi. Matiang dang tu yang jarak kita.
0: Hoi hoi, saya matiang dang gang biu.